বাদশাহ ব্যাপারী মরনা যদি সে সকালে খরনা যদি সে সকালে খরনা কবিরা তুর সকেল কে পুড়িয়া বাঁধি দে দিল চার কো পেখনা অন্ত খে কি খে সুনি দে ডরাউনী সুনি দে ডরাউনী যা জি বিচো যায় পায়।

তবেন আর না করি তাপিরা খেল আখাড়া জিও তুরবেন দুজা আর না কই সাপিরা খেল আখাড়া জিও ক্যা কইয়ে কিস আর শুনাইয়ে জো কহনা সব সবজি পাস সব কিছু কিতা তেরা বরতে সদা সদা তেরী আস জিদে বড়িয়াই তা তেরী বড়িয়াই